পাড়ে পাড়ে পুলাহ চোটা খায়, বহুত সে আর পয়াবহ যায়, নাম জপ পো পূজন খায়।